0: প্রস্তাব আহ্বান সম্বন্ধে সূচনা। চালু আর্থিক বর্ষ 2083-84 মা রাষ্ট্রীয় কৃষি আধুনিকরণ কার্যক্রম কার্যান্বয়ন একাই উখলডুঙ্গা কার্যক্ষেত্র উখলডুঙ্গা র সোলুখুম্বু জেলা অন্তর্গত নিম্ন কার্যক্রমহরু সঞ্চালন গর্নুপর্ণে ভূমিকাকালে এস কার্যক্রমমা সূচীকৃত বা সূচীকৃত হুন চাহনে ইচ্ছুক কৃষি সমূহ সহকারী জল উপভোক্তা সমিতি কৃষি ফার্ম তথা কম্পানীহরুলে আবশ্যক কাগজা সহিত সূচীকৃত ভই সূচনা প্রকাশিত ভয়েকো মিতিলে 30 দিন অর্থাৎ ভদৌ 23 গতে ভিতর ইস কার্যক্রম কার্যান্বয়ন একাই উখলডুঙ্গা র জোন প্রাবিধিক একাই সোলুখুম্বুমা তোকিকো ঢাঁচা প্রধানমন্ত্রী কৃষি আধুনিকরণ পরিযোজনা কার্যান্বয়ন মূলসল 2077 অনুসূচি 10 অনুসার আবেদন দর্তা গর্নুহুন সম্বন্ধিত সবৈমা জানকারী গরাইছ। সাথে ইস বিষয়মা থপ জানকারীকা লাগি কার্যক্রম কার্যান্বয়ন একাই উখলডুঙ্গা র জোন প্রাবিধিক একাই সোলুখুম্বু বা সূচনামা দিয়েকো সম্পর্ক নম্বরমা সম্পর্ক গর্ন সকিনেছ।
1: সঞ্চালন হুনে কার্যক্রমকো নামহরু সুন্তলা গাছ ফলফুল জোন, সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার, উন্নত প্রবৃদ্ধি সহিত ক্ষেত্রফল বিস্তার, সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার, আলু জোন, বুং আলু ক্ষেত্র বিস্তার কার্যক্রম, সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার, কেবি জোন, প্যাকেজিং লেবলিং তথা পোস্ট হার্ভেস্ট নিউনীকরণ কার্যক্রম, উন্নত প্রবৃদ্ধি সহিত ক্ষেত্রফল বিস্তার, সিঞ্চাই পূর্বধার নির্মাণ তথা মর্ম সম্ভার, কেবি বগৈচামা থাক্রমা সহযোগ, বাঁকড়া জোন, লক্ষিত জোনমা পশু নস্ল সুধার তথা উৎপাদন বৃদ্ধি কার্যক্রম, জোন সুপার জোন ক্ষেত্রমা কৃষি যান্ত্রিকরণ সহযোগ, উন্নত প্রবৃত্তিকো বাঁকড়াখোর নির্মাণকা লাগি অনুদান।
0: পেশ গর্নুপর্ণে তাজা জাতহরু রু 10 কোটি কর সহিত অনুসূচি 10 বমোজিমকো অনুদানকা লাগি আবেদন ফারম ভরেকো হুনুপর্নেছ। সম্বন্ধিত নিকায়মা কৃষি সমূহ সহকারী সংস্থা সম্বন্ধিত কৃষি ফার্ম দর্তা তথা নবীকরণ ভয়েকো প্রমাণপত্রকো প্রতিলিপি, কার্যক্রম সঞ্চালন হুনে স্থান জগা জমিনকো স্বামিত্ব খুলে কাগজাত, জগা ধনী প্রমাণ পূর্জা বা ভাড়ামা জগা ভয়মা কমতিমা 5 বর্ষকো সমঝোতামা, নিবেদকো নাগরিকতা বা পরিচয় খুলে প্রমাণপত্রকো প্রতিলিপি, সরকারী সমূহকো হকমা কার্য সমিতিকো নির্ণয়কো প্রতিলিপি, সমূহ সংস্থাকো স্থায়ী লেখা নম্বর প্যান দর্তা বা কর্তৃত্বা প্রমাণপত্রকো প্রতিলিপি, সম্বন্ধিত স্থানীয় তহ ওড়াকো কার্যক্রমমা দোহোরো সহযোগ নভয়েকো বা নহুনে সিফারিশ পত্র সূচীকৃত বা কার্যক্রম প্রস্তাবলাই ছুট্টা ছুট্টাই বেওয়ারা খুলনে গরি সিফারিশ রাখনু পর্নেছ।
1: থপ জানকারীকো লাগি কার্যক্রম কার্যান্বয়ন একাই উখলডুঙ্গা টেলিফোন নম্বর 0735520711 বা সূচনা অধিকারীকো নম্বর 9852280 জোন প্রাবধিক একাই সোলুখুম্বু 0385240 সম্পর্ক রাখন সকিনেছ।
0: হেমবাদুর আলেমগর নিমিত্ত বরিষ্ঠ কৃষি অধিকৃত রাষ্ট্রীয় কৃষি আধুনিকরণ কার্যক্রম কার্যান্বয়ন একাই উখলডুঙ্গা।